আজ শুক্রবার, ছয়ই ভাদ্র, 1948 শকাব্দ, 28শে আগস্ট, 2026 খ্রিস্টাব্দ, 10ই ভাদ্র, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:19:08, সূর্যাস্ত হবে বিকেল 5:56:28। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57:24।

পশ্চিমবঙ্গ এবং ওড়িশার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে 27 থেকে 29 তারিখ অবধি তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই, কিন্তু 30 এবং 31 অগস্ট এই দুদিন পশ্চিমবঙ্গ এবং ওড়িশার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়া তৈরি হওয়ার কারণে এই সমস্ত অঞ্চলে ঝড়ের গতিবেগ ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার থেকে শুরু করে ঘণ্টায় 55 কিলোমিটার অবধি হতে পারে। এই জন্যে 30 এবং 31 অগস্ট মৎস্যজীবী বন্ধুদের পশ্চিমবঙ্গ এবং ওড়িশার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মাছ ধরতে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:30 আজকে চাষবাস, 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন সার্জারিতে এআই এর ব্যবহার, বলবেন ডাক্তার রাকেশ খাঁ। 6:45 প্রাত্যহিকি উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং দেবদুলাল দে। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী উৎসব দাস, জানা অজানা সকাল 8:00। 8:05 নিরাময়, মরণোত্তর নেত্রদান নিয়ে স্টুডিওর বাইরে থেকে সাক্ষাৎকার রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। 8:20 গান্ধী চর্চা, গান্ধী ভাবনায় স্বচ্ছ ভারত, বলবেন রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অন্তভু চট্টোপাধ্যায়।

নটায় বাংলা ছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 11:00 যুবাণীর অনুষ্ঠান তরুণের স্বপ্ন, উপস্থাপনায় দেবার্ঘ সাহা এবং মেঘবালিকা আচার্য, 12:00 সঙ্গীত প্রতিবেদন রাখি বেঁধে রাখি, রচনা সুনীল বরণ, সঙ্গীত পরিচালনা ও প্রযোজনা অসীমা মুখোপাধ্যায়, সম্পাদনা বিশ্বনাথ দে, ভাষ্যপাঠ শঙ্কর ঘোষ, 12:33 উনজমির দুনো ফসল, বর্ষাকালে গবাদি পশুর পশু পাখির সেবা যত্ন, এ বিষয়ে ডক্টর উৎপলেন্দু মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 1:00 গীতিকা, 1:45 মহিলা মহল, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক, 2:30 সাঁওতালি গান, শিল্পী আন্নারানী হেমব্রম ও সহশিল্পীবৃন্দ, এরপর শুনবেন শিক্ষাই অগ্রগতির পথ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাঁক, 5:30 বিদ্যার্থীদের জন্য, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ, 6:34 কৃষি কথার আসর, 7:30 সমীক্ষা, 8:00 বাংলা নাটক পথের দাবি, রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ শ্যামল ঘোষ, প্রযোজনা বিশ্বনাথ দাস, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অন্তভ চট্টোপাধ্যায়, 9:30 ভজন শর্মিষ্ঠা ভট্টাচার্যের কণ্ঠে, 9:45 শ্যামা সঙ্গীত, শিল্পী সৌরভ পাত্র, বাংলা ছায়াছবির গান, 10:00, 10:30 অতুল প্রসাদের গান, শিল্পী উৎসব দাস, 10:45 নজরুল গীতি, শিল্পী নবনীতা বসু, আধুনিক গান 11:00, শিল্পী সুচরিতা সাহা, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী দেবজিৎ চক্রবর্তী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন শরদ, শিল্পী রাজীব চক্রবর্তী, 6:25 রবীন্দ্রসঙ্গীত অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, রামচরিত মানস, 6:35, 6:45 রজনীকান্তের গান, শিল্পী উৎসব দাস, 7:10 যুবানের অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় শ্বেতা হাজরা, 8:30 ভজন, শিল্পী শর্মিষ্ঠা ভট্টাচার্য, 8:50 আধুনিক গান, শিল্পী সুচরিতা সাহা, 9:10 রাজধারা, উপস্থাপনায় জ্যোতি প্রসাদ, 10:15 উর্দু অনুষ্ঠান আঞ্জমান, উপস্থাপনায় সুফিয়া শিরিন, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়, 12:00 সুরভি, উপস্থাপনায় জ্যোতি প্রসাদ, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা, শিল্পী দেবাশিষ চন্দ, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনিরুদ্ধ সিংহ, উর্বশী, 5:20, 6:10 বার্তা, 6:30 গুলগুলিশান, 7:10 ভজন, শিল্পী সুচরিতা সাহা, 7:30 দর্পণ, উপস্থাপনায় পুনম সিং, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজ সারাদিন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কি কি অনুষ্ঠান রয়েছে তার সম্পর্কে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। আকাশবাণী কলকাতা, এখন সুবদ্ধ সঙ্গীত, এই অনুষ্ঠানে আজ শুনবেন শরদ, বাজিয়েছেন শিল্পী রাজীব চক্রবর্তী, প্রথমে রাগ বৈরাগী এবং পরে রাগ জৌনপুর।

প্রথমে বৈরাগী ও পরে জৌনপুরী রাগে শরৎ শুনলেন, বাজিয়েছেন শিল্পী রাজীব চক্রবর্তী। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

রামচরিত মানুষ শেষ হল। আকাশবাণী কলকাতা, এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী উৎসব দাস।

গুড মর্নিং বন্ধু, শুনছো যুববাণী সুপ্রভাত। আর তোমার সঙ্গে আমি শ্বেতা আবার চলে এসেছি সকাল সকাল আড্ডা দিতে। তাহলে কিছু ভেবেছো নাকি আজকের দিনটা কিভাবে কাটাবে? ও, সেই একঘেয়ে কাজের হাজারটা চাপ, প্রতিদিনের সেই পরিচিত ট্রাফিক জ্যাম, ডেডলাইনের তারা আর যান্ত্রিক জীবনের এই দুর্ঝাপ, তাই তো? আর সব মিলিয়ে ওই মন ভালো রাখাটা, ওটারই তো আজকাল মস্ত বড় একটা চ্যালেঞ্জ, তাই না? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অজান্তেই কেমন একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কিন্তু একটু ভেবে দেখো তো, যে প্রযুক্তির গ্যাজেটগুলো আমাদের জীবনটাকে এত ব্যস্ত আর জটিল করে তুলেছে, ঠিক সেই আধুনিক প্রযুক্তিটাই যদি তোমার মন ভালো রাখার একমাত্র চাবিকাঠি হয়ে ওঠে। শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? মনে হচ্ছে না রূপকথার মতো?

0: এটা কিন্তু আজকের দিনে নির্মম হলেও সত্যি। এরপর যা দিনকাল পড়তে চলেছে, মানুষের মেন্টাল হেলথের সুরক্ষা আর মন ভালো রাখতে আধুনিক প্রযুক্তি একটা বিরাট আর অভাবনীয় বিপ্লব ঘটাতে চলেছে। জানো কি কীভাবে? ওটাই তো বলবো আজ তোমাকে। তাহলে একদম গা ঝাড়া দিয়ে উঠে পড়ো আর ব্রাশ করতে করতে শুনে নাও আজকের দিনটা কেন বিশেষ।
1: আজ এই দিনে
0: আজকের দিনে 1828 সালে জন্ম হয় রুশ লেখক লিও তলস্তয়ের। 1855 জন্মগ্রহণ করেন স্বর্ণকুমারী দেবী, বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতকার এবং সমাজ সংস্কারক। এরই সঙ্গে 1883 খ্রিস্টাব্দে ব্রিটিশ সাম্রাজ্যের সর্বত্র দ্রাস প্রথা বাতিল ঘোষিত হয়। 1908 জন্মগ্রহণ করেন শিবকালী ভট্টাচার্য, রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট বাঙালি আয়ুর্বেদ বিশেষজ্ঞ।
1: আজ এই দিনে।

তাহলে আজকে রাতটায় ফিরি আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই, এখন যেটা সব থেকে বেশি ট্রেন্ডিং আর কি, বায়োসেন্সর আর ভার্চুয়াল রিয়েলিটির মতো অসাধারণ সব প্রযুক্তি এখন তোমার মানসিক চাপকে নিমেষে বাষ্পের মতো উড়িয়ে দিতে আর মনের ভেতর পজিটিভিটি ফিরিয়ে আনতে কিন্তু ম্যাজিকের মতো কাজ করছে। তাহলে চলো আজকের আড্ডায় এই বিষয়টা নিয়ে আরেকটু গভীরে গিয়ে তোমায় দারুণ কিছু প্রযুক্তির কথা বলবো, যেগুলো শুনলে তোমার চোখ কপালেই উঠে যাবে আর তুমি বুঝতে পারবে আগামী দিনে তোমার মেন্টাল হেলথের সেরা বন্ধু কিন্তু হয়ে উঠতে চলেছে এইগুলোই। আজকে আমার লিস্ট কিন্তু প্রথমেই আছে এআই চালিত মানসিক স্বাস্থ্য সহায়ক চ্যাটবট। আজকাল তো এআই মানেই ওই কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু তোমার ওই অফিসের স্প্রেডশিট বা হোমওয়ার্কের কাজই করছে না, বরং তোমার লেখার ধরন, শব্দের চয়ন কিংবা তোমার গলার স্বরের ওঠানামা দেখেই ও সহজেই বুঝে নিতে পারে তোমার মনের আসল আবহাওয়াটা কেমন আছে। ধরো মাঝরাতে তোমার খুব একা লাগছে, বুকটা কেমন ভারী হয়ে আসছে, অথচ মনের কথাগুলো কাউকে খুলে বলার মতো মানুষ তোমার পাশে নেই, ঠিক সেই মুহূর্তে ওই মোমেন্টটাতেই কোনো পেশাদার থেরাপিস্টের অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই এই এআই চ্যাটবটগুলো 24 ঘন্টা তোমার পরম বন্ধু হয়ে, তোমার সাইকোলজিস্ট হয়ে তোমার পাশে এসে আলতো করে কপাল ছুঁয়ে যায়, তাই না? তোমার মনের সমস্ত কথা মন দিয়ে শুনে তোমায় দেয় একটা ইনস্ট্যান্ট রিল্যাক্সিং কিছু আইডিয়া আর চমৎকার কিছু পজিটিভ ইনফ্লুয়েন্স। আর হ্যাঁ, এরপরে কিন্তু আমাদের ডেইলি লাইফে সব থেকে কাছের সঙ্গী ইমোশন সেন্সিং ওয়্যারেবল ডিভাইস এবং স্মার্ট রিং, এইটার কথা কিন্তু না বললেই নয়। তোমার হাতের ওই যে ছোট্ট স্মার্ট ওয়াচ বা ফিটনেস ব্যান্ড যেটা আছে, কিন্তু ওটার কাজ কিন্তু এখন, ওটার দায়িত্বও কিন্তু অনেক বেড়ে গেছে এখন। শুধু তুমি সারাদিনে কয় পা হাঁটলে সেইটাই কিন্তু গুনে শেষ করছে না, ওটা এখন তোমার হার্টবিট বা ওই হৃদস্পন্দনের পরিবর্তন, হার্ট রেট ভ্যারিয়েবিলিটি আর তোমার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, এটা দেখে কিন্তু নিমেষেই বলে দিতে পারে তুমি মেন্টালি কতটা চাপ খেয়েছো। তুমি হয়তো বুঝতেও পারছো না, কিন্তু তোমার অজান্তেই যখন স্ট্রেস লেভেল মাত্রা ছাড়াতে শুরু করে, তখন এই ডিভাইসগুলোই মৃদু স্পন্দন বা নোটিফিকেশনের মাধ্যমে তোমাকে মনে করিয়ে দেয়, এই তো এবার একটু থামো, একটা দীর্ঘশ্বাস নাও আর ছোট্ট একটা বিরতি নিয়েই ফেলো, একটু নিজের যত্ন নাও।

আজকালকার প্রযুক্তির দুনিয়ায় কিন্তু আরও এক ধাপ এগিয়ে বলা চলে একেবারে ভবিষ্যতের দুয়ার খুলে দাঁড়িয়ে আছে কে, নিউরো ফিডব্যাক এবং ব্রেন কম্পিউটার ইন্টারফেস বা BCI। শুনতে একটু কঠিন বা সায়েন্স ফিকশনের মতো মনে হলেও এর কার্যকারিতা কিন্তু দারুণ রোমাঞ্চকর। একবার জাস্ট ভাবো, বিশেষ এক ধরনের হালকা হেডব্যান্ড মাথায় পড়ে এখন সরাসরি তোমার মস্তিষ্কের ভেতরের তরঙ্গ বা ব্রেন ওয়েভ কিন্তু মেপে ফেলা সম্ভব। ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে জানো? ধরো জীবনের কোনো একটা মুহূর্তে তোমার হঠাৎ মারাত্মক প্যানিক অ্যাটাক হলো, চারপাশটা কেমন যেন ঘুরতে শুরু করলো, বা ধরো ওই পরীক্ষার আগের রাতে অতিরিক্ত টেনশনে বুকটা কেঁপে কেঁপে উঠছে। আরেকটা বিষয় হতেই পারে, সামনের গুরুত্বপূর্ণ যে প্রেজেন্টেশনটা আসছে সেইটার কথা ভেবে কিছুতেই তোমার মাথায় কোনো ফোকাস কাজ করছে না। ঠিক এই ধরনের অসহায় মুহূর্তগুলোতে এই প্রযুক্তিটা তোমার জন্য একদম ম্যাজিকের মতো কাজ করবে। তুমি যখন ওই হেডব্যান্ডটা পরে স্ক্রিনের সামনে বসবে, তখন এই BCI প্রযুক্তি তোমার রিয়েল টাইমে স্ক্যান করে বলে দেবে যে এই মুহূর্তে তোমার ব্রেনের ঠিক কোন পার্টটা অতিরিক্ত উত্তেজিত বা অতিরিক্ত ভাবনার কারণে, ওভার থিঙ্কিংয়ের কারণে ক্লান্ত হয়ে পড়েছে। শুধু তাই না, এর একটা অদৃশ্য আয়নার মতো তোমার মনের অবস্থাকে তোমার সামনে ফুটিয়ে তোলে। আর এরপরে সমাধান, এরপর মেডিটেশনের মাধ্যমে ধীরে ধীরে তোমার বিক্ষিপ্ত মনটাকে একদম কন্ট্রোল করবে,

শান্ত করবে, অহেতুক টেনশন বা দুশ্চিন্তার মেঘ সরিয়ে ফোকাসটা ফিরিয়ে আনবে। এটা তোমাকে এই বিষয়ে একদম ফুল গ্যারেন্টি দিতে পারবে, একদম স্টেপ বাই স্টেপ গাইড করে। মনে হবে প্রযুক্তির একটা অদৃশ্য হাত তোমার মাথার উপর পরম যত্নে ওই কাছের মানুষটার মতোই স্নেহের ছোঁয়া বুলিয়ে দিচ্ছে আর বলছে, সব ঠিক আছে, আমি তো আছি। একটু গভীর শ্বাস নাও, এবার তুমি একদম শান্ত, কারণ আমি আছি তোমার মনের ভেতরে।

একঘেয়ে কাজ, বসের বকাঝকা আর ট্রাফিক জ্যামের ধকল সইতে সইতে হঠাৎ মনে হলো এই মুহূর্তেই সব ছেড়ে ছুড়ে কোথাও একটা পালিয়ে যাই। মনটা আঁকুপাঁকু করে ওঠে সমুদ্রের নুনতা হাওয়া গায়ে মাখতে, কিংবা ওই পাহাড়ের চূড়োয় দাঁড়িয়ে গভীর দীর্ঘশ্বাস ফেলতে, কিংবা ওই দার্জিলিংয়ের মেলে দাঁড়িয়ে এক কাপ কফি খেতে, বা ধরো এই কাছাকাছি কোথাও একটা ঘুরে আসতে। মানে মোট কথা ওই কোনো নিরিবিলি বনের ছায়ায় গিয়ে চুপচাপ বসে থাকতে। কিন্তু মুশকিলটা একটা জায়গায় আছে। কোথায় বলো তো? মুশকিল হলো পকেটে না আছে টাকা আর হাতে না আছে ছুটি। ঠিক এই অসম্ভবটাকেই সম্ভব করতে হাজির হয়েছে ভিআর। এবং এআর ভিত্তিক এই ইমার্সিভ থেরাপিটা তোমার জন্য একেবারে সেই ডোরেমনের এনিওয়ে ডোরের মতো। ভাবো একবার কাজের ফাঁকে বা ঘরের ছোট্ট কোণে বসেই তুমি জাস্ট চোখে একটা ভিআর হেডসেট পরে নিলে, আর চোখের পলকে এক সেকেন্ডের জাদুতে তুমি গায়েব হয়ে গেলে তোমার চার দেওয়ালের চেনা বন্দি দশা থেকে। তুমি চলে গেলে একেবারে অন্য একটা দুনিয়ায়। আচ্ছা, তুমি সমুদ্র ভালোবাসো, তাহলে কিন্তু হেডসেটটা পরতেই তোমার চোখের সামনে ভেসে উঠবে একটা অনন্ত নীল জলরাশি। মনে হবে এই তো পায়ের নিচে নরম বালি, আর আছড়ে পড়ছে ফেনা ভরা সমুদ্রের ঢেউ। ও, তোমার সমুদ্র নয় পাহাড় পছন্দ? তবে চলে যাও রোদের আলোয় ঝলমলে কোনো পাহাড়ি উপত্যকায়, এই ধরো তিন চুলাই, যেখানে মেঘেরা এসে ছুঁয়ে যাচ্ছে তোমার কপাল। জাস্ট ইমাজিন করো আর তুমি হারিয়ে যেতে পারো হাজারো পাখির ডাকে মুখরিত কোনো গভীর সবুজ বনে, যেখানে পাতার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে রোদের সোনালি একটা আভা, আর নরম আলো এসে পড়ছে তোমার চুলে। এটা শুধু ভিডিও নয়, এ হলো একটা ত্রিমাত্রিক, একটা বাস্তবতার মায়া। আসলে তো এ জীবনের সবই মায়া বলো, কিন্তু ওই ভার্চুয়াল নেচার রিল্যাক্সেশনের মাঝে চোখ বন্ধ করে জাস্ট কয়েক মিনিট কাটিয়ে দেখো, কানের কাছে বাতাসের শোঁ শব্দ, প্রকৃতির সেই অদ্ভুত সুবাস আর আমাদের চারপাশের নিস্তব্ধতা তোমাকে জাস্ট কয়েকটা মিনিটে তোমার সমস্ত স্নায়ুকে শান্ত করে দিবে। গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমার সমস্ত শৌরে ক্লান্তি, জমে থাকা মানসিক অবসাদ আর চোখের নিচে জমে থাকা ওই ডার্ক সার্কেলের প্রত্যেক দিনের বিরক্তি ওই কয়েক মিনিটেই কর্পূরের মতো ঝাটাকসে উড়ে যাবে। মনটা হয়ে যাবে একদম ঝকঝকে আর নতুন। মনে হবে তোমার এই অন্ধকার জীবনে যেন কেউ একদম হাজার ওয়াটের আলো জ্বালিয়ে দিয়েছে, রোশনি নিয়ে চলে এসেছে।

গাটা কেমন লাগলো, কিন্তু এটা তো খুব বেসিক। আচ্ছা, কখনো এমন হয়েছে যে মনটা তোমার ভীষণ খারাপ, মাথার মধ্যে হাজারটা চিন্তা কিলবিল করছে, অথচ কি কারণে মন খারাপ তুমি সেটা নিজেই বুঝতে পারছো না, মানে খুব একটা চেনা রোগ? এই মন খারাপের মধ্যে কাউকে একটা পাকড়াও করতে পারলেই তার কাছে একটাই আবদার বা অভিযোগ, কি না ভাল লাগছে না, ভাল লাগছে না, আর ভালো লাগছে না। ঠিক তখনই যদি কানের কাছে বেজে ওঠে একটা চেনা সুর মন খারাপটা ভালো করে দেওয়ার, আর উনি চোখের পলকের সব কষ্ট কেমন যেন বরফের মতো গুলে জল হয়ে যাবে, তাই না? সুরের এই যে জাদুকরি ক্ষমতা আছে তা তো আমরা সবাই জানি, কিন্তু আজকাল বিজ্ঞানের ছোঁয়ায় এই সুরের জাদুই নিয়ে এসেছে একটা অভাবনীয় বিপ্লব, একেবারে নতুন ধারার এআই ভিত্তিক মিউজিক থেরাপি এবং সাউন্ডস্কেপ। কারণ সবসময় যে তুমি কাউকে পাকড়াও করতে পারবে আর তার কানের কাছে ঘ্যান ঘ্যান করতে পারবে এমনটা তো নয়, তাই তোমার ওই এআই ভরসা কি যেটা বললাম মিউজিক থেরাপি এবং সাউন্ডস্কেপের কথা বুঝতে একটু প্রবলেম হলো, তাই না? আচ্ছা, তোমাকে বরং সহজ করে বলি। মনে করো কালকের গোটা দিনটা তোমার একদম বাজে গেছে, ওই একটা দিন যায় না, সকাল থেকেই একদম রাস্তা জ্যাম, তারপরে ট্রাফিক, এই সেই করতে করতে সবার কাছে ঝাড় খাচ্ছ, সব নিয়ে তোমার ধরে নিলাম কালকের দিনটা খুব খারাপ গেছে। তো এরকমভাবে হাজারটা টেনশন মাথায় নিয়ে তুমি ক্লান্ত হয়ে বিছানায় এসে শুয়েছো, চোখ দুটো বন্ধ করেও ঘুম আসছে না। ঠিক সেই সময়ে তোমার এআই জাদুর কাঠির ছোঁয়ায় যেন তোমার ঘরের পরিবেশটাই পাল্টে দিল। মানে ধরো তোমার স্মার্টফোনটা হাতের ওই একটা ছোট্ট ছোঁয়ায় ওই টাইমে স্ক্যান করে ফেললো তোমার মনের বর্তমান।

আবহাওয়াটা, বুঝতে পারলো তোমার ভেতরে যে অস্থিরতাটা চলছে বা যে টেনশনটা চলছে সেইটার স্কেল কতখানি। আর তারপর এআই তখন তোমার জন্য কোনো আগে থেকে রেকর্ড করা বা পুরনো গান প্লেলিস্ট বাজালো না, সে ঠিক তোমার মনের সঙ্গে নিখুঁতভাবে মানানসই একটা লাইভ সুর, একটা অদ্ভুত সাউন্ডস্কেপ এই মাত্র নিজের মনে মনে বুনে ফেলল। সেইখানে ব্যবহার করা হলো বিশেষ ধরনের বাইনারাল বিটস আর কাস্টমাইজড সাউন্ড ফ্রিকোয়েন্সি। এই অদ্ভুত সুরগুলো যখন তোমার কানের ভেতর দিয়ে নার্ভ ধরে ডাইরেক্ট ব্রেনে গিয়ে পৌঁছলো, তখনই সেটা সরাসরি তোমার ব্রেনের ফ্রিকোয়েন্সিকে হিপনোটিক বা ওই ম্যাজিক্যাল একটা ছন্দে বদলে দিল। তোমার মাথার ভেতরের দ্রুত গতির ক্লান্তিকর তরঙ্গগুলো শান্ত হয়ে নেমে এসে আলতো কোনো গভীরতার মধ্যে ঢুকে গেল। মনে হবে প্রকৃতি যেন নিজেই এসে তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বৃষ্টির শব্দ, পাতার মর্মর ধ্বনি আর জাদুকরি সুরের একটা মোহময় সুতো তৈরি করে দিয়েছে যা নিমেষেই তোমার সমস্ত দুশ্চিন্তা দূর করে দেয়। আর রাতের সেই চাদর গায়ে জড়িয়ে ওই ম্যাজিক্যাল সুরের তরঙ্গে ভাসতে ভাসতে তুমি বুঝতেই পারবে না কখন তোমার চোখের পাতা দুটো ভারী হয়ে এসেছে। এআই আর এই সুরের ছোঁয়া তোমাকে টেনে নিয়ে যাবে একটা গাঢ় গভীর এবং পরম শান্তির ঘুমের রাজ্যে, যেখানে কোনো দুশ্চিন্তা নেই, না আছে কোনো ক্লান্তি। কি দারুণ একটা ব্যাপার, তাই না? না না, তাই বলে এখন আবার এসব অ্যাপ্লাই করে ঘুমিয়ে টুমিয়ে পড়ো না, কারণ এখন তোমায় শুনতেই হচ্ছে যুববাণী সুপ্রভাত। আর হ্যাঁ, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না। আমাদের যুববাণী কলকাতার ফেসবুক পেজটা নিশ্চয়ই ফলো করা আছে, সেখানে আজকের এই অনুষ্ঠানের পোস্টারের কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ, তো যেটা বলছিলাম, প্রযুক্তি আমাদের মনের ভাষা বুঝে সুরের রূপ দিতে কিন্তু শিখে গেছে, কিন্তু মনের মানুষের কাছে তুমি মনের ভাষা বোঝাতে পারছো না সত্যি। যাই হোক, এবার একটা অন্যরকম অভিজ্ঞতার কথা বলা যাক। ধরো বিকেলবেলা কাজ শেষে তুমি তোমার ঘরের দরজাটা খুললে, চেনা সেই চার দেয়াল, একটু নীরবতা। শহরে আমরাই তো অনেকেই একা থাকি, তাই না? শুধু আমরা কেন, অনেকেই একা থাকতে পছন্দ করেন। আবার সময়টাই এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে মানুষ একা হয়ে যাচ্ছে, যেন একটা সেই অসুখের মতন। চারিদিকে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ কমে যাচ্ছে, তাদের সঙ্গে আত্মার যে মেলবন্ধন কমে যাচ্ছে, সেটা তো সত্যিই একটা চিন্তার বিষয়, তাই না? তাই যতই এআই থাক না কেন, প্রযুক্তি থাক না কেন, এই সময়টাকেও কিন্তু আমাদের পার করতে হবে। যতই হোক, মানুষই তো মানুষের পাশে আলটিমেট থাকবে, তাই না? তো এই সময়ের জন্য তোমার সাথে রইল একটা সুন্দর গান।

তো যেটা বলছিলাম আর কি, এই যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তার মধ্যেও আমাদের একটুখানি নিজস্বতা যেন কোথাও একটা খুঁজে নিতে হয়। তো যেটা বলছিলাম, এই একা থাকা, এবার আমরা যে শুধু এখানে কর্মসূত্রে পড়াশোনার সূত্রে একা থাকি এরকমটা নয়, কিন্তু আরও কারা একাকিত্বে ভোগেন বলো তো? বাড়ির সেই বয়স্ক বাবা মা দাদু ঠাকুমার কথা একবার ভেবে দেখো, সারাদিন ঘরের কোণে যারা ভীষণ একাকিত্বে ভোগেন, মানে যাদের সঙ্গী হয়তো এই কিছুদিন হলো হারিয়ে গেছেন বা কোনোভাবে অন্য কোনোভাবে তারা একা হয়ে পড়েছেন, তাদের মুখে একটু স্নেহের ছোঁয়া আনতে, বুক জুড়ে একটু উষ্ণতা ছড়াতে প্রযুক্তির দুনিয়ায় কিন্তু এবার হাজির হয়েছে দারুণ একটা চমক। কি বলতো, রোবোটিক কম্প্যানিয়ন বা পেট থেরাপি। মানে পেট থেরাপি বলতে এবার তো মনে করতেই পারো যারা, মানে এই যে যারা একা থাকেন বয়স্ক মানুষরা, বা ধরো তুমি সবসময় বাড়িতে থাকো না, সেক্ষেত্রে তুমি একটা পেটকে যদি নিয়ে আসো, মানে পোষ্যকে নিয়ে আসো, তাহলে তুমি কি করে তার খেয়াল রাখতে পারবে? ওটাই তো টেকনোলজি বাবা। গল্পের মতো করে যদি বলি, মনে করো তোমার ঘরে একটা রোবোটিক ছোট্ট কুকুর বা বিড়াল এসেছে, বাইরে থেকে দেখতে একদম জ্যান্ত পশমের মতো নরম তুলতুলে, কিন্তু ভেতরে রয়েছে তাক লাগানো এআই, এইখানেও এআই। হ্যাঁ, তুমি যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আলতো করে তার গায়ে হাত বুলিয়ে দেবে, সেও কিন্তু সঙ্গে সঙ্গে তোমার হাতের সেই স্পর্শটা টের পাবে, তোমার চোখের ইশারা বুঝবে, ডাকলে লেজ নাড়বে, কিংবা তোমার পাশে এসে ছোট্ট আদুরে ভঙ্গিতে গা ঘষবে। একবার ইমাজিন করো কত সুন্দর ব্যাপারটা। এমনকি কোনো দিন যদি তোমার ভীষণ মন খারাপ থাকে, সে ঠিক আসল পোষা প্রাণীটির মতো সব মিষ্টি সব কাণ্ডকারখানা করে তোমার মলিন মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তুলবেই তুলবে। একা মানুষের ঘরের কোণটা তখন আর ফাঁকা মনে হবে না, এটা একটা অদ্ভুত মায়ায় ভরে উঠবে মনটা। আর এই যে আধুনিক প্রযুক্তির তালিকার মুকুটে একদম শেষ সংযোজনটি শুনলে তো তুমি আরও অবাক হয়ে যাবে, কি বলো তো? এটার সঙ্গে তুমি অলরেডি ভীষণভাবে পরিচিত আমি জানি। হ্যাঁ, গেমিফিকেশন এবং মাইন্ডফুলনেস অ্যাপস, এটা তো আমরা মোটামুটি এখন সবাই এটার সাথে একদম নেশাগ্রস্ত হয়ে গেছি বলা চলে। ধরো ছোটোবেলা থেকেই মেডিটেশন বা ওই মানসিক স্বাস্থ্যচর্চার মতো একটা ভারী বিষয় শুনলেই আমাদের কেন একটা বিরক্তি চলে আসতো না, মানে এটা আবার কী দরকার থাক না, তো মনে হতো যে ওই একভাবে জিম মেরে বসে থাকা কী যে একটা বোরিং আর কঠিন কাজ। কিন্তু এইখানেই হচ্ছে ম্যাজিক, এই যে অ্যাপগুলো বেরিয়েছে এখন এই বোরিং ধারণাটাকে একদম দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে একটা জাস্ট ম্যাজিকের তুড়িতে। ধরো তুমি তোমার স্মার্টফোনে একটা মাইন্ডফুলনেস অ্যাপ খুললে, সেখানে কোনো কঠিন নিয়মকানুন নেই, ওই স্ট্রিক্ট টিচার নেই, বরং চমৎকার সব ইন্টারঅ্যাক্টিভ গেম আর চ্যালেঞ্জ রয়েছে, আর মানুষ তো চ্যালেঞ্জ নিতেই ভালোবাসে। ছোট্ট একটা গেমে পজিটিভ থিঙ্কিং প্র্যাকটিস করছো, কৃতজ্ঞতা প্রকাশ বা গ্র্যাটিটিউডের ছোট্ট ছোট্ট মিশন পার করছো, আর খেলতে খেলতেই যখন তুমি একটা দারুণ লেভেল বা পয়েন্ট ক্রস করে ফেলছো, তখনই তোমার ব্রেন থেকে রিলিজ হচ্ছে আনন্দের হরমোন, সেই ডোপামিন। ভাবা যায়, খেলায় জেতার সেই ছোট্ট ছোট্ট আনন্দগুলোই তোমার ক্লান্ত মনটাকে নিমেষেই চাঙ্গা করে তুলছে, দিচ্ছে একটা ইনস্ট্যান্ট মুড বুস্ট।

প্রযুক্তি যে কেবল আমাদের ব্যস্তই করে না, বরং খেলার ছলে আমাদের মন ভালো রাখতেও এত সুন্দর পথ বাতলে দিতে পারে, সেটা কি সত্যি আগে ভেবেছিলে? এটা সত্যি একটা দারুণ ব্যাপার, তাই না? তাহলে দেখলে তো যে প্রযুক্তি অনেক সময় আমাদের চোখের জ্যোতি কেড়ে নেয় কিংবা ব্যস্ততার চক্রবুহে বন্দি করে রাখে, ঠিক সেই একই প্রযুক্তি যদি আমরা একটু সচেতনভাবে সঠিকভাবে ব্যবহার করি, তবে সেটাই হয়ে উঠতে পারে আমাদের মন ভালো রাখার সবচেয়ে আধুনিক আর কার্যকারী ওষুধ। আগামী দিনগুলো আরও সুন্দর হবে তোমার এই প্রযুক্তির মাধ্যমে। প্রযুক্তি আমাদের শত্রু নয়, শত্রু মনে করলে, শত্রু বানালে শত্রু, কিন্তু প্রযুক্তি হতে পারে আমাদের সব থেকে কাছের বেস্ট ফরএভার ফ্রেন্ড। আর তোমার মন পাখির যত্ন নেওয়ার দায়িত্ব কিন্তু একদমই তার।

আচ্ছা, এই যে এত সুন্দর একটা তোমাদের গান শোনালাম, এই যে মন পাখি গানটা, ঠিক তেমনই আজকের অনুষ্ঠানে চলতে চলতে তো

প্রায় আমরা শেষ পর্বের দিকে চলেই এসেছি। তবে শেষ করার আগে তোমাদের এইরকমই একটা মন পাখির গল্প বলবো। হ্যাঁ, সে কিন্তু একজনের মন পুরোপুরি চেঞ্জ করে নেওয়ার দায়িত্বটা নিয়ে নিয়েছিল। কি গল্প নিশ্চয়ই বলবো। গল্পটা আসলে একজন বুড়ো মানুষকে নিয়ে। তার নাম নিবারণবাবু। বয়স হয়েছে বেশ, চুলগুলো পুরো পেকে সাদা, তুলোর মতো ধপধপে সাদা। নিবারণবাবুর একটা দারুণ অদ্ভুত নেশা ছিল। তিনি রোজ সকালে বাড়ির ছাদের ছোট্ট বাগানটায় গিয়ে গাছেদের সঙ্গে গল্প করতেন। প্রতিবেশীরা তো বলতো বুড়ো বয়সে মানুষের মাথাটা একটু খারাপ টারাপ হয়, কিন্তু নিবারণবাবু কাউকে পাত্তা দিতেন না। গল্পটা যেদিনকার সেদিন সকাল থেকে নিবারণবাবুর মনটা ভীষণ ভারী। বুকের ভেতর কেমন একটা অজানা শূন্যতা আর দম বন্ধ করা বিষণ্ণতা চেপে বসেছিল। বিছানা থেকে উঠতেই ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল এই বয়সে একা একা বেঁচে থাকার মানেটা কি। ঠিক সেই সময় তার ঘরের জানালার কপাটে এসে বসল একটা ছোট্ট চড়ুই পাখি। পাখিটার ডানায় সামান্য একটু চোট, উড়তে একটু কষ্টই হচ্ছিল। নিবারণবাবু তখন আস্তে করে বিছানা থেকে উঠে বারান্দায় গেলেন। রান্নাঘর থেকে এক মুঠো চাল এনে আলতো করে বাড়িয়ে দিলেন পাখিটার দিকে। পাখিটা প্রথমে একটু ভয় পেল, তারপর ভয়ে ভয়ে একটা একটা করে চালের দানা খেতে শুরু করলো। আর ওই মুহূর্তে খুব অদ্ভুত একটা ঘটনা ঘটল। চাল খাওয়ার ফাঁকে পাখিটা ছোট্ট করে একটা কিচিরমিচির শব্দ করল, যেন নিবারণবাবুকে ধন্যবাদ জানাচ্ছে। ওই ছোট্ট একটা শব্দ, একটা প্রাণীর নিষ্পাপ চাহনি, যেন জাদুর মতো কাজ করলো। নিবারণবাবু খেয়াল করলেন তার বুকের ভেতর যে ভারী পাথরটা বসেছিল সেটা যেন এক নিমিষে গলে জল হয়ে গেছে। তার মুখের কোণে অজান্তেই ফুটে উঠল একটা মিষ্টি হাসি। মনে মনে তিনিও ভাবলেন এই পৃথিবীতে আমরা হয়তো অনেক সময় নিজেদেরকে একা ভেবে খুব কষ্ট পাই, মন খারাপের সাগরে ডুবে থাকি, কিন্তু একটু খেয়াল করলেই দেখবে আমাদের মন ভালো করার জন্য বিশাল কোনো প্রযুক্তির বা অনেক মানুষের দরকার হয় না, আমাদের জন্য আমরাই যথেষ্ট। কখনো কখনো ওই ছোট্ট একটা চড়ুই পাখি বারান্দায় এসে বসা, কিংবা ওই একটু চাল বাড়িয়ে দেওয়া, কিংবা সামান্য একটু অন্যের প্রতি ভালোবাসাটাই আমাদের পুরো দিনটাকে আলোয় ভরিয়ে দিতে পারে। জীবনটা আসলে এভাবেই ছোট্ট ছোট্ট মায়ায় বাঁধা। প্রযুক্তির ছোঁয়া হোক কিংবা প্রকৃতির এমন ছোট্ট ছোট্ট কোনো উপহার, নিজের মনটাকে ভালো রাখার চাবিকাঠিটা কিন্তু আসলে আমাদের হাতেই লুকিয়ে থাকে। আর সেই লুকিয়ে থাকা চাবিটা যদি তুমি একবার বের করে ফেলতে পারো, তবেই তোমার জীবনটা রূপকথার থেকে কম কিছু হবে না। কিন্তু আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। প্রযুক্তির এই মিষ্টি ছোঁয়ায় তোমাদের প্রত্যেকটা দিন আনন্দে কাটুক, সুখে আর সীমাহীন মানসিক শান্তিতে কাটুক। রেডিওর তরঙ্গে আমার সাথেই থেকো, কারণ ভালো লাগার গল্প তো এখানেই শেষ হয় না। আবার কোনো দিন আড্ডা হবে, গল্প হবে যুববাণীর সুপ্রভাতে বা যুববাণীর অন্য কোনো আড্ডায়। সবাইকে অনেক ভালোবাসা। যেতে যেতে থাকলো একটা সুন্দর গান তোমার রূপকথার জীবনের জন্য।

0: The India Meteorological Department has issued an orange color warning for heavy to very heavy rainfall along with thunderstorms and lightning over Odisha and Bihar today. The IMD has forecast heavy rainfall over Chhattisgarh, East Madhya Pradesh, East Uttar Pradesh and Jharkhand during the day. Indian Grandmaster R. Pragyananda created history becoming the first Indian to win the Grand Chess Tour after staging a stunning comeback to defeat defending champion Fabiano Caruana 15-13 in the final at St. Louis in US last night. In squash, India's Velavan Senthil Kumar stormed into the final of the PSA Budapest Open after a thrilling 3-2 victory over compatriot Veer Chotrani in the semi-finals last night. Velavan will now face world number 55 Balázs Farkas of Hungary in the final tonight. U.S. President Donald Trump has signed an executive order directing that Lake Ontario be renamed Lake America amid rising trade tensions between the U.S. and Canada. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। যোগ্য কৃষকদের প্রাতিষ্ঠানিক কৃষি ঋণের আওতায় আনতে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে বিশেষ কিষাণ ক্রেডিট কার্ড প্রদান অভিযান শুরু হচ্ছে। আগামী বছরের 31 জানুয়ারি পর্যন্ত এই 5 মাসের বিশেষ অভিযান চলবে। যারা এখনও কিষাণ ক্রেডিট কার্ড পাননি তাদের চিহ্নিত করে এই সুবিধার আওতায় আনা হচ্ছে। পাশাপাশি যাদের কার্ড রয়েছে প্রয়োজন অনুযায়ী তাদের ঋণের সীমা নবীকরণ বা বৃদ্ধি অভিযানের লক্ষ্য। এই অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ক্ষুদ্র প্রান্তিক কৃষক, বর্গাদার, ইজারাদার কৃষক, দুগ্ধ উৎপাদন, মৎস্যচাষ, পশুপালন এবং অন্যান্য কৃষি সহায়ক কর্মকাণ্ডে যুক্ত কৃষকদের। কর্মসূচিটি বাস্তবায়নে ব্যাংকগুলির পাশাপাশি স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বীরভূম জেলা সফরে যাচ্ছেন। প্রশাসন সূত্রে খবর, সকালে তারাপুর শিশু মন্দিরের মাঠে হেলিকপ্টারে নামবেন মুখ্যমন্ত্রী। বেলা 11টা নাগাদ মন্দিরে পুজো দেওয়ার পর রক্তকরবী পুরমঞ্চে তিনি একটি প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। সমস্ত দপ্তরের কর্তারা সেখানে থাকবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি দপ্তরকে নিজেদের রিপোর্ট তৈরি রাখতে বলা হয়েছে। আরজিকরের মতো ঘটনা বা পক্সো আইনের আওতায় মামলার ক্ষেত্রে পুলিশকে কোনো নির্দেশের অপেক্ষা করার দরকার নেই বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। তারাতলা সাম্প্রতিক বিপর্যয়ে বীরত্বের সঙ্গে কাজ করার জন্য কলকাতা পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের 10 কর্মীকে জীবন রক্ষা পুরস্কার প্রদানের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই নির্দেশ দেন।
2: বিশেষ করে আমার 10 জন বন্ধুকে, পুলিশ বন্ধুকে ধন্যবাদ দেব, জীবন রক্ষার ক্ষেত্রে তারা কাজ করেছেন এবং একই নজির আগামী দিনে সব জায়গায় দেখাবেন। আরজিকল লাইক ইনসিডেন্ট, অর্থাৎ আমাদের কন্যা, বোন, দিদি এবং মায়েদের বা পস্কো আইনের আওতায় যে কেসগুলো হতে পারে এক্ষেত্রে কারোর ইনস্ট্রাকশনের ওয়েট করার দরকার নেই। যদি আপনারা কঠিন এবং কঠোর কিছু করেন, আপনাদের পুলিশ মন্ত্রী, আপনাদের মুখ্যমন্ত্রী, আমি শিল্ড হিসেবে আপনাদের সামনে দাঁড়াবো, এটুকু আমি আপনাদের কথা দিতে পারি।
1: পুলিশ কর্মীদের আর্থিক নিরাপত্তার বিষয়টিও সরকার দেখছে বলে আশ্বাস দেন শুভেন্দুবাবু। তিনি বলেন, রাজ্য কলকাতা পুলিশের প্রায় 43,000 শূন্যপদ ধাপে ধাপে পূরণ করা হবে। পুলিশ কর্মীদের বদলির বিষয়টি নিয়ে তিনি স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের মহানির্দেশককে সুনির্দিষ্ট নীতি তৈরির জন্য বলেন। চিনি নিয়ে কালোবাজারি রুখতে রাজ্য সরকার একটি টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছে। খোলাবাজারে চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে টাস্কফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা বাজারে নিয়মিত নজরদারি চালাচ্ছেন। পাশাপাশি চিনি নিয়ে কোথাও মজুদদারি বা অসাধু কার্যকলাপ দেখলে সাধারণ মানুষকে 1800-345-5501 এই নম্বরে ফোন করে বিস্তারিত তথ্য জানানোর আবেদন করা হয়েছে। পর্যটন শিল্পে বিনিয়োগ বাড়াতে রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ গতকাল কলকাতায় শহরের বড় হোটেল কর্তৃপক্ষগুলির সঙ্গে বৈঠকে বসেন। পর্যটন পরিকাঠামো উন্নয়ন, নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থানমুখী পরিবেশ তৈরির মতো বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে। অম্বুজা নিউটিয়া গ্রুপ, দ্য পার্ক, তাজ, JW ম্যারিয়টের মতো আতিথেয়তা শিল্পের সঙ্গে যুক্ত সব বড় সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ কলকাতায় 2 জায়গায় পৃথক অনুষ্ঠান করছে তৃণমূলের 2 শিবির। ঋতব্রতপন্থী তৃণমূল এদিন সভা করবে রানী রাসমণি অ্যাভিনিউতে

0: অন্যদিকে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের তরফে ক্যাথিড্রাল রোডে সভা করা হবে। ক্যামাক্সিটির দলীয় কার্যালয়ে পুলিশের সঙ্গে বচসার পর গতরাতে ক্যাথিড্রাল রোডে সভাস্থল পরিদর্শন করেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। এদিকে আজ কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের 73তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হচ্ছে। রাজ্যে নিম্নচাপের প্রেক্ষিতে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মরণোত্তর দেহদানের চাইতে অঙ্গদানের প্রতি বেশি গুরুত্ব দিতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদোত্তম মুখোপাধ্যায়। নিউ টাউনে গতকাল চক্ষুদান বিষয়ক এক পদযাত্রার সূচনা করে মন্ত্রী বলেন,
1: সবকিছু আমার অঙ্গ প্রত্যঙ্গে যা কিছু আছে প্রায় 90% আমি ডোনেট করতে পারি। এক একটি অঙ্গদানের পরে একটি কেউ যদি মানুষ অঙ্গদান করে নিদেন পক্ষে 15 জনের লাভ হবে। আর জরায়ুটা এই রাজ্যের একটি ফাইল পেয়েছি, দেখি যত তাড়াতাড়ি সম্ভব দেখা যায়। তাহলে এগুলো পারমিশনের ব্যাপার আছে।
0: নদিয়ার নাগাশিপাড়ার নাগাদিতে কংগ্রেস নেতা এবং তার ছেলের খুনের ঘটনায় এ পর্যন্ত 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মোট 13টি আগ্নেয়াস্ত্র এবং 114 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। কৃষ্ণনগর পুলিশ জেলা সুপার অতুল ভি জানিয়েছেন 2টি গাড়িও বাজেয়াপ্ত হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনলেন বেহালা রাগ সুত সারং, বাজিয়ে শোনালেন শিল্পী দেবাশিস চন্দ, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন তরুণ রায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত অনিরুদ্ধ সিনহার কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে। পরবর্তী অনুষ্ঠান উর্বশী, উপস্থাপনায় পুনম সিং।

0: Patriot V. Chotrani in the semi-finals last night. Farkas, the local favourite and world number 55, booked his place in the final with a straight game's 3-0 victory over Egypt's Mustafa El Sirti. India's industrial output growth, as measured by the Index of Industrial Production, expanded by 6.7% in July this year on annual basis. The July data indicates that industrial activity continued to expand at a healthy pace. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন ভজন, শিল্পী সুচরিতা সাহা।

শুনলেন ভজন সুচরিতা সাহার কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান দর্পণ, উপস্থাপনায় পুনম সিং।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখনকার অনুষ্ঠান ফিল্ম মিউজিক। এই অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি শুনবেন সতী সাবিত্রী ছায়াছবি থেকে লতা মঙ্গেশকর ও মান্না দের দ্বৈত কণ্ঠে।

এবারের গানটি শুনবেন আশা ভোঁসলে, মান্না দে, মোহাম্মদ রফি ও সহশিল্পীদের কণ্ঠে অমরদীপ

প্রথমে সতী সাবিত্রী ও পরে অমরদীপ ছায়াছবি থেকে। ফিল্ম মিউজিক অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। একটু পরেই শুনবেন বাংলায় খেলার খবর।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ কোল ইন্ডিয়া 2-0 গোলে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে দিয়েছে। ভারতের মহিলা হকি দল বিশ্বকাপে 5ম স্থান পেয়েছে। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিন আগামীকাল জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হবে। আসছি বিস্তারিত খবরে। বারাসাত স্টেডিয়ামে আজ প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে মোহামেডান স্পোর্টিং 0-2 গোলে কোল ইন্ডিয়ার কাছে পরাজিত হয়েছে। বিরতিতে কোল ইন্ডিয়া 1-0 গোলে এগিয়েছিল। কোল ইন্ডিয়ার আজহার উদ্দিন মল্লিক ও জসকরণ প্রীত সিং গোল করেছেন। 10 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে কোল ইন্ডিয়া গ্রুপ বির শীর্ষে রয়েছে। মোহামেডান স্পোর্টিং 9 ম্যাচে 18 পয়েন্ট সংগ্রহ করেছে। এদিকে আচমকাই মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মেহরাজ উদ্দিন ওয়ারু। গতকাল মেল করে তিনি পদত্যাগপত্র ক্লাব কর্তৃপক্ষকে পাঠিয়ে দিয়েছেন, তবে কেন কোচের পদ ছাড়লেন তা তিনি জানাননি। ভারতের মহিলা হকি দল FIH বিশ্বকাপ হকি প্রতিযোগিতায় 5ম স্থান অধিকার করেছে। নেদারল্যান্ডের আমস্টেলভিনে গতকাল 5ম স্থান দখলের লড়াইয়ে ভারত 3-1 গোলে জার্মানিকে পরাজিত করে। নবনীত কৌর 2টি এবং ইসিকা 1টি গোল করেন। উল্লেখ্য, 1974 সালে ভারত এই হকি প্রতিযোগিতায় চতুর্থ স্থান লাভ করেছিল। তার 52 বছর পর তারা প্রতিযোগিতায় 5ম স্থান দখল করল। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের আগামীকাল 121তম জন্মবার্ষিকী। এই দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালিত হয়। এবারে ক্রীড়া দিবসের মূল ভাবনা খেলবে ভারত, জিতবে ভারত। রাজ্য সরকারের উদ্যোগে নবান্ন সভাঘরে জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জাতীয় ক্রীড়া ও প্যারা অলিম্পিক্সে পদকজয়ীদের এবং বিশিষ্ট ক্রীড়াবিদদের সম্মানিত করবেন। হকি বেঙ্গলের উদ্যোগে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রাক্তন হকি অলিম্পিয়ান গুরবখশ সিং, ক্রীড়ামন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খাঁ সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন। সংস্থার বার্ষিক পুরস্কার বিতরণ করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে অনুষ্ঠিত গ্র্যান্ড চেস ট্যুরের ফাইনালে জয় পেয়ে ইতিহাস গড়েছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ। তিনি এই প্রতিযোগিতায় জয়ী প্রথম ভারতীয় দাবাড়ু। বর্তমান চ্যাম্পিয়ন ফাবিয়ানো কারুয়ানাকে 15-13 ব্যবধানে পরাজিত করেন তিনি। ফাইনালে প্রথমে 6 পয়েন্ট পিছিয়ে থাকলেও পরে 2টি র্যাপিড গেমেই জয়লাভ করে এগিয়ে যান প্রজ্ঞানন্দ। এরপর 4টি ব্লিটজ গেমে নিজের অবস্থান দৃঢ় রেখে তিনি 15-13 ব্যবধানে জয় নিশ্চিত করেন। লর্ডসে দ্বিতীয় ক্রিকেট টেস্টের আজ দ্বিতীয় দিনে পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড প্রথম ইনিংসে 290 রান করেছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে পাকিস্তান প্রথম ইনিংসে 4 উইকেটে করেছে 74 রান। পুরুষদের অনূর্ধ্ব 17 AFC এশিয়া কাপ কোয়ালিফায়ার টুর্নামেন্টে ভারতের সঙ্গে গ্রুপ ইতে আছে আয়োজক মালয়েশিয়া, প্যালেস্টাইন, সিঙ্গাপুর এবং গুয়াম। 7টি গ্রুপে 35টি দল অংশ নেবে। ভারত 11ই নভেম্বর প্রথম ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলবে, 14ই নভেম্বর গুয়াম এবং 17ই নভেম্বর প্যালেস্টাইন এবং 20ই নভেম্বর মালয়েশিয়ার মুখোমুখি হবে। AFC অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ উজবেকিস্তানে আগামী বছরের 12-29 মে অনুষ্ঠিত হবে। PSA বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের ফাইনালে ভারতের ভেলাভান সেন্থিল কুমার আজ রাতে হাঙ্গেরির

বালাস ফরকাসের মুখোমুখি হবেন। গত রাতে সেমিফাইনালে তিনি স্বদেশের বীর ছাটরানিকে 3-2 হারিয়ে দেন। অন্যদিকে স্থানীয় ফেভারিট ও বিশ্ব র্যাঙ্কিংয়ের 55 নম্বর খেলোয়াড় ফরকাস মিশরের মুস্তাফা এলসিটির বিপক্ষে 3-0 সেটে সরাসরি জয় পেয়ে ফাইনালে নিজের স্থান নিশ্চিত করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর।

0: পঞ্চম স্থান পেয়েছে। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ জন্মদিন আগামীকাল জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হবে। খেলার খবর শেষ হলো, এর পরের খবর রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখনকার অনুষ্ঠান নানা রঙের গান। এই অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ধরনের বাংলা গান। প্রথমে শুনবেন ছড়ার গান, শিল্পী বনশ্রী সেনগুপ্ত।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
1: নানা রঙের গান অনুষ্ঠানে এবারে শুনবেন আধুনিক গান। প্রথম গানটির গীতিকার অজয় ভট্টাচার্য, শিল্পী অনুপম ঘটক।
2: ঝুলনে দুলকে আয়, ঝুলনে

এবারে শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে সলিল চৌধুরীর কথায় এই আধুনিক গানটি।

এবারে শুনবেন বাংলা ছায়াছবির গান। প্রথমে শুনবেন প্রিয়তমা ছায়াছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায় ও শ্যামল মিত্রের দ্বৈত কণ্ঠে একটি গান।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, ভারত হড়পাবানে বিধ্বস্ত নেপালে 10 টন মানবিক সহায়তা নিয়ে তৃতীয় বিমান পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে 320 জন ভারতীয় নাগরিকের এখনও কোনো সন্ধান মেলেনি। নেপাল ও তিব্বতে

0: বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 547, এখনও নিখোঁজ 1545 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 4 দিনের সফরে উজবেকিস্তান ও কিরগিজস্তান যাচ্ছেন। মিল থেকে বেরোনো চিনির দাম 20% কমায় খুচরো বাজারেও চিনির দাম কমতে শুরু করেছে বলে সরকার জানিয়েছে। কলকাতা হাইকোর্ট আরজিকর কাণ্ডের তদন্ত 3 সপ্তাহের মধ্যে শেষ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে। পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের ফাইনালে ভারতের ভেলাভান সেন্থিল কুমার হাঙ্গেরির বালাজ ফারকাসের মুখোমুখি হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। হড়পাবানে বিধ্বস্ত নেপালে 10 টন মানবিক সহায়তা নিয়ে তৃতীয় বিমানটি কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, এই সহায়তার মধ্যে রয়েছে বহনযোগ্য জেনারেটর সেট, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, খাবারের প্যাকেট এবং জল বিশুদ্ধকরণের ট্যাবলেট। বিমানে চিকিৎসক ও প্যারামেডিক্সদের একটি 11 সদস্যের দল এবং সুড়ঙ্গে উদ্ধার কাজের জন্য একটি বিশেষ দলও রয়েছে। এর আগে ভারত 2টি বিমানে 47 টনেরও বেশি জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছিল। বিদেশমন্ত্রী আজ নতুন দিল্লিতে তামিলনাড়ুর 21 জন তীর্থযাত্রী, যাদের নেপাল থেকে উদ্ধার করা হয়েছে, তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। বন্যাদুর্গত এলাকা থেকে গতকাল কাঠমান্ডু পৌঁছনোর পর আজ বিকেলে তাঁরা নতুন দিল্লিতে এসে পৌঁছন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর উদ্ধার কাজের জন্য নেপাল সরকার ও সে দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। এছাড়া তাদের নির্বিঘ্নে ভারতে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহায়তা করার জন্য তিনি কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসেরও প্রশংসা করেন। ডক্টর জয়শঙ্কর জানান যে আকস্মিক বন্যার পর উদ্ধার ও ত্রাণ কাজে নেপালকে সহায়তা করার জন্য ভারত সরকার কাজ করে যাচ্ছে। তিনি জানান, আজ সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন এবং সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছেন।
1: They told me about exactly what happened to them, how the floods came, and they were very thankful, particularly to the Nepal army, which made this great effort to get them out of that very difficult place where they were. So right now, our effort is on supporting Nepal in the relief, in the rescue of people. So even today, I spoke in the morning to the Nepal foreign minister. We have given them a range of support offers.
0: বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে হড়পাবানে বিধ্বস্ত এলাকা থেকে উদ্ধার হওয়া তামিলনাড়ুর 21 জন নাগরিক আজ দিল্লি ফিরেছেন। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ এক সাংবাদিক বৈঠকে জানান, গত বুধবারের ওই বিধ্বংসী বন্যার পর থেকে 320 জন ভারতীয় নাগরিকের কোনো সন্ধান মেলেনি। ভারতীয় বংশোদ্ভূত কিন্তু অন্য দেশের নাগরিক এমন 100 জন নাগরিকও নিখোঁজ। শ্রী জয়সওয়াল বলেন, দেশে ফেরা 21 জনের পাশাপাশি ত্রিশুলি 1 নম্বর জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত 63 জন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে।
2: 21 भारतीय नागरिक जो फंसे हुए थे कैलाश मानसरोवर की यात्रा पे गए थे, कल काठमांडू पहुंचे उस क्षेत्र से जहां पर ये हादसा हुआ, और कल हमारे राजदूत उनसे मिले, उनका हालचाल पूछा और हमारी एम्बेसी ने उनके लिए ये ट्रैवल अरेंजमेंट बनाया। आज वो दिल्ली पहुंच चुके हैं। उसके अलावा 63 भारतीय नागरिक जो त्रिशूली हाइड्रो पावर में काम करते हैं, त्रिशूली 1, उनको भी वहां से बचाया गया है। 96 भारतीय नागरिक चीन से नेपाल की तरफ आ चुके हैं और ये सभी लोग सुरक्षित हैं।
0: বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, চীনের সীমান্তে আটকে পড়া আরও 96 জন ভারতীয় নাগরিক নেপালে পৌঁছেছেন। তাদের দেশে ফেরানোর যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে। চীনে থাকা প্রায় 400 ভারতীয় নাগরিক নিরাপদে রয়েছেন, তাদের পরিবারের সঙ্গে কথাও হয়েছে। পেইচিংয়ে ভারতীয় দূতাবাস, স্থানীয় প্রশাসন, ভ্রমণ সংস্থা এবং উদ্ধারকারী দলের সঙ্গে সমন্বয় রেখে ত্রাণ সহায়তার পরিমাণ বাড়িয়েছে বলেও শ্রী জয়সওয়াল জানান।
3: Let me update you on the relief efforts. As you know that we have, as this tragedy unfolded, the same day we mobilized our humanitarian assistance efforts, and we had one aircraft. The first aircraft departed on 26 August in the evening time. It carried 10 tons of relief materials, which included temporary shelters, blankets, hygiene kits, solar lamp and medicines.
0: নেপাল ও তিব্বতে বিধ্বংসী হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 547, এখনও 1545 জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দলগুলি নদীর তীর ও বিচ্ছিন্ন জনবসতিগুলি থেকে জীবিতদের এবং স্রোতে ভেসে যাওয়া মৃতদেহগুলির সন্ধানে তল্লাশি চালাচ্ছে। দক্ষিণ পশ্চিম চীনে 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত আনার পর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত জেলাগুলো থেকে 800 জনের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এবং নতুন করে সতর্কবার্তা জারি করেছে, কারণ এতে আরও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভোতেকোশি নদীর এর কাছে নতুন সৃষ্ট একটি হ্রদ এবং তিব্বত অংশে একটি বাঁধ ভেঙে পড়ায় নতুন করে বন্যার আশঙ্কা আরও বেড়েছে। নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ত্রিশুলি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ত্রিশুলি ও রাসুয়ার মধ্যবর্তী সড়ক নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে এবং ভারী যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মধ্য এশিয়ার উজবেকিস্তান সফরে যাবেন। থাশখান্দে তাঁর 2 দিনের সফরকালে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাভকত

0: জিওএভের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে মিলিত হবেন। দুদেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করাই এই বৈঠকের মূল লক্ষ্য। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী মোদী তাশখন্দে লালবাহাদুর শাস্ত্রীর স্মৃতিসৌধ পরিদর্শনে যেতে পারেন। সেখানে ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর স্মৃতিতে একটি ব্রঞ্জের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করাও এই কেন্দ্রের অন্যতম উদ্দেশ্য। ভারতীয় জনগোষ্ঠীর ইতিহাস এবং সাহিত্য, বিশেষ করে হিন্দি ও অন্যান্য ভারতীয় ভাষা নিয়ে এই কেন্দ্রে গবেষণা ও পঠন পাঠন হয়। সফরের দ্বিতীয় পর্যায়ে কিরগিজ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট সাদির জাফারভের আমন্ত্রণে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের 26তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী বিশকেক সফর করবেন। উল্লেখ্য, ভারত 2017 সাল থেকে এই সংস্থার পূর্ণ সদস্য। প্রধানমন্ত্রী এই সম্মেলনে ভাষণ দেবেন এবং সেখানে নিরাপত্তা, সংযোগ ও সুযোগ সুবিধার ক্ষেত্রে ভারতের অগ্রাধিকারের বিষয়গুলি তুলে ধরবেন। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনধন যোজনা ও অভূতপূর্ব পরিসরে আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি রূপান্তরমূলক ফলাফল এনে দিয়েছে। এর নজিরবিহীন প্রভাবও পরিলক্ষিত হচ্ছে। এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত চালু হওয়া 59 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। খবর শুনছেন আকাশবাণী থেকে। বাজারে চিনির যোগান বাড়াতে কৃত্রিমভাবে যোগানের ঘাটতি কমানোর জন্য সরকার একের পর এক ব্যবস্থা নিয়েছে। এর ফলে মিল থেকে বেরোনো চিনির দাম 20% কমেছে। খুচরো বাজারেও চিনির দাম কমতে শুরু করেছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। চিনির দাম মজুত এবং দেশের বিভিন্ন স্থানে পাঠানোর উপর সরকার তীক্ষ্ণ নজর রাখছে বলেও জানানো হয়েছে। শিল্পোৎপাদন সূচকের পরিমাপ অনুযায়ী চলতি বছরের জুলাই মাসে ভারতের শিল্পোৎপাদন বার্ষিক ভিত্তিতে 6.7% বৃদ্ধি পেয়েছে। যদিও জুনের সংশোধিত হারের তুলনায় এই বৃদ্ধির হার কিছুটা কম। জুনে আইআইপি বৃদ্ধির হার 7.3% থেকে বাড়িয়ে 8.8% করা হয়। ফলে জুলাইয়ের শুরুতে শিল্পক্ষেত্রে বৃদ্ধির গতিবেগ প্রাথমিক পূর্বাভাসের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। আজই করে অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত 3 সপ্তাহের মধ্যে শেষ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দুই বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে আজ সিবিআইয়ের পক্ষ থেকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হয়। অভয়ার পরিবার যাদের জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছিল তাদের মধ্যে 16 জনকে চিহ্নিত করে জেরা করা হয়েছে বলে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে 4 জন ডাক্তার ও ঘটনার দিন রাতে যে ডেলিভারি বয় খাবার দিয়েছিলেন তিনিও রয়েছেন। সিবিআইয়ের পক্ষ থেকে তদন্ত শেষ করতে আরও 4 সপ্তাহ সময় চাওয়া হলেও ডিভিশন বেঞ্চ 3 সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয়। 24 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থেকে আজ বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু হল। আনুষ্ঠানিকভাবে এর সূচনা করেন অশোকনগরের বিধায়ক ডাক্তার সুময় হীরা। উপস্থিত ছিলেন তেল ও প্রাকৃতিক গ্যাস কমিশন ওএনজিসির ডিরেক্টর অফ এক্সপ্লোরেশন ওমপ্রকাশ সিনহা সহ উচ্চপদস্থ আধিকারিকরা। আজ তেল ভর্তি ট্যাঙ্কার হলদিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। সরকারি পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সহ সংশ্লিষ্ট সকল পক্ষের কাছ থেকে পরামর্শ চেয়েছে। টাস্কফোর্স জানিয়েছে আগামী মাসের 13 তারিখের মধ্যে তাদের ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ অথবা 1800-1804747 নম্বরের মাধ্যমে এই পরামর্শ দেওয়া যাবে। আজ রাখীবন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশজুড়ে পালিত হয়। এই উপলক্ষে বোনেরা ভাইয়েদের হাতে রাখি বেঁধে তাদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখীবন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গে মূল অনুষ্ঠানটি হয় কলকাতার নজরুল মঞ্চে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের ফাইনালে ভারতের ভেলাভান সেন্থিল কুমার হাঙ্গেরির বালাজ ফার্কাসের মুখোমুখি হয়েছেন। গতরাতে সেমিফাইনালে তিনি স্বদেশের বীর ছাটরানিকে 3-2 হারিয়ে দেন। অন্যদিকে স্থানীয় ফেভারিট ও বিশ্ব র্যাঙ্কিংয়ের 55 নম্বর খেলোয়াড় ফার্কাস মিশরের মুস্তাফা এলসিটির বিপক্ষে 3-0 সেটে সরাসরি জয় পেয়ে ফাইনালে নিজের স্থান নিশ্চিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত হড়পাবানে বিধ্বস্ত নেপালে 10 টন মানবিক সহায়তা নিয়ে তৃতীয় বিমান কাঠমান্ডুতে পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে 320 জন ভারতীয় নাগরিকের এখনও কোনো সন্ধান মেলেনি। নেপাল ও তিব্বতে বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 547, এখনও নিখোঁজ 1,545 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 4 দিন।
1: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে আশুতোষ মিশ্র। मुख्य समाचार। भारत ने बाढ़ प्रभावित नेपाल के लिए तीसरी उड़ान से 10 टन मानवीय सहायता भेजी। विदेश मंत्रालय ने कहा 320 भारतीय नागरिकों से अब भी कोई संपर्क नहीं।

এবারে প্যারি বেহনা ছায়াছবি থেকে এসপি বালাসুব্রহ্মণ্যামের কণ্ঠে একটি গান।

শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি রেশম কি ডোরি ছায়াছবি থেকে, গেয়েছেন সুমন কল্যাণপুর।

শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারে শুনবেন আজ কা অর্জুন ছায়াছবি থেকে মোহাম্মদ আজিজ ও কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈত কণ্ঠে গাওয়া একটি গান।

এবারের গানটি শুনবেন কবিতা কৃষ্ণমূর্তি, উদিত নারায়ণ ও কুমার শানুর কণ্ঠে হাম সাথ সাথ হ্যায় ছায়াছবি থেকে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে। এবারে শুনবেন হরে রামা হরে কৃষ্ণা ছায়াছবি থেকে কিশোর কুমারের গাওয়া একটি গান।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে। সবশেষে শুনবেন কাজল ছায়াছবি থেকে আশা ভোঁসলের গাওয়া একটি গান।

গানটি শুনলেন কাজল ছায়াছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে। সেই সঙ্গেই শেষ হল হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, দুই এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বাধিক পরিমাণে 94%, সর্বনিম্ন পরিমাণে 69%। গতকাল রাত 8:30 থেকে আজ রাত 8:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 10 মিলিমিটার। আজ সকাল 8:30 থেকে বৃষ্টি হয়েছে 7 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যাঁরা নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যান, তাঁদের উদ্দেশ্যে এক সতর্ক বার্তায় জানানো হয়েছে, ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে এবং মাঝে মাঝে যা বেড়ে ঘণ্টায় 55 কিলোমিটার বেগের দমকা হাওয়াসহ ঝোড়ো হাওয়ার কারণে মৎস্যজীবীদের আজ উত্তর বঙ্গোপসাগরের গভীর

সমুদ্রে এবং আজ থেকে 31 আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ উপকূল ও উত্তর বঙ্গোপসাগরের উপকূলবর্তী ও উপকূল থেকে দূরে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি।

এখন 29শে আগস্ট 2026 শনিবারের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত। শুনবেন অন্নদাশঙ্কর রায়ের রচনা থেকে পাঠ। 6টা 5 মিনিটে সঙ্গীতাঞ্জলি। 6টা 30 মিনিটে আজকের চাষবাস, কথিকা কুমড়ো জাতীয় ফসলে তুলা রোগ, বলবেন ডক্টর সৌরেন্দ্রনাথ বিশ্বাস। 6টা 40 মিনিটে আপনার স্বাস্থ্য, মাইনর ও মেজর সার্জারি বিষয়ে বলবেন ডাক্তার রাকেশ খান। 6টা 45 মিনিটে প্রাত্যহিকী, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও সৌভিক শাসমল। 7টা 45 মিনিটে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রশ্মিতা নন্দী। 8টায় জানা অজানা, খেলাধুলায় ডেটা সায়েন্স, বলবেন পল্লব রায়গুপ্ত। শুনবেন তৃতীয় পর্ব। 8টা 5 মিনিটে তুবড়ি, শুনবেন নাটিকা ঘচাংঘচ, রচনা শিবরাম চক্রবর্তী, বেতার নাট্যরূপ সোমা ঘোষগুপ্ত, প্রযোজনা রামজীবন মিত্র। 8টা 20 মিনিটে নজরুল গীতি, শিল্পী মাধুরী চক্রবর্তী। 8টা 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী কৌশিক মুখোপাধ্যায়। 9টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9টা 25 মিনিটে জেলার চিঠি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল। 9টা 30 মিনিটে গানে গানের শেষাংশ। 10টায় গানের ভেলা, শুনবেন রবীন্দ্রসঙ্গীত, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11টায় যুববাণীর অনুষ্ঠান ইউভি অরিজিনালস, উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও শ্রীপর্ণা পাল। 12টায় বাংলার মুখ, দক্ষিণ চব্বিশ পরগনার বিজয়নগর গ্রাম থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 12টা 33 মিনিটে কৃষক বন্ধুদের জন্য জলহাওয়ার বিজ্ঞপ্তি, এরপর শুনবেন দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদের গান ও রজনীকান্তের গান। 1টায় রম্য গীতি। 1টা 45 মিনিটে মহিলা মহল, রং মিলান্তি, উপস্থাপনায় সঞ্চিতা বটব্যাল। 2টা 5 মিনিটে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2টা 30 মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন তীরন্দাজি ও উপজাতীয় প্রচেষ্টা, এই বিষয়ে মনিকা সরেনের সাক্ষাৎকার। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা। 5টা 30 মিনিটে শিল্পভারতী, নতুন ব্যবসা শুরুর উপায়, শুনবেন সীতানাথ মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন শ্রেয়সী বটব্যাল। 6টা 5 মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, পরিবেশনায় শ্যামচরণ মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6টা 15 মিনিটে সাঁওতালি অনুষ্ঠান কথিকা, ব্যক্তিত্বভিত্তিক অনুষ্ঠান, বিশিষ্ট সাঁওতালি লেখক নাথানিয়েল রবিনসন মুর্মু, এর বিষয়ে বলবেন টোনাল মুর্মু। এরপর লোকগীতি পরিবেশনে বিশ্বনাথ টুডু ও সহশিল্পীবৃন্দ, মতিলাল কিস্কু এবং গৌরী মাঝি ও সহশিল্পীবৃন্দ। 6টা 38 মিনিটে কিষাণ বাণী, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, এ বিষয়ে ডক্টর কৌশিক ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7টা 10 মিনিটে কৃষক ও তার পরিবার, শিশুদের বুদ্ধির বিকাশে খাদ্যের ভূমিকা, এ বিষয়ে ডাক্তার রোশনী চক্রবর্তীর সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7টা 30 মিনিটে বিচিত্র সংবাদ, রাত 8টায় আকাশবাণী কলকাতার শতবর্ষ উপলক্ষে সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ অনুষ্ঠান। অতিথি থাকবেন শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি, সুনীত চক্রবর্তী, সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। শুনবেন দ্বিতীয় পর্ব। 9টায় ভজন, শিল্পী মুনমুন রায়। 9টা 15 মিনিটে শুনবেন রাগ প্রধান গান, শিল্পী স্বাগতা মুখোপাধ্যায়। 9টা 30 মিনিটে কবিতার জন্য, অংশগ্রহণে সেলিম মল্লিক, গৌতম মণ্ডল ও তারেক কাজী। 10টায় অখিল ভারতীয় সঙ্গীত কার্যক্রমে

কর্ণাটকী কণ্ঠসঙ্গীত, শিল্পী ডক্টর মন্ডপাকা সারদা। আকাশবাণী বিশাখাপত্তনম কেন্দ্রের নিবেদন। রাত ১১টায় নজরুল গীতি, শিল্পী মাধুরী চক্রবর্তী। ১১:১০ মিনিটে বাংলা আধুনিক ও ছায়াছবির গান।

এবারে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ছটা পনেরো মিনিটে সুবদ্ধ সঙ্গীত শুনবেন সেতার শিল্পী পণ্ডিত রবিশঙ্কর, 6:25 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী মহুয়া চক্রবর্তী, 6:35 মিনিটে রামচরিত মানস শুনবেন 217তম পর্ব, 6:45 মিনিটে ভজন গেয়ে শোনাবেন মুনমুন রায়, 7:10 মিনিটে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় প্রিয়সমা গঙ্গোপাধ্যায়, 8:30 মিনিটে রাগ প্রধান গান শিল্পী স্বাগতা মুখোপাধ্যায়, 8:45 মিনিটে আধুনিক গান শিল্পী ভূপেন হাজারিকা, 9:05 মিনিটে গিটার শিল্পী অংশুজিৎ সরকার, 9:10 মিনিটে রসধারা উপস্থাপনায় চয়নিকা দত্ত, 10:15 মিনিটে আঞ্জুমান উপস্থাপনায় সাইস্তা নাজ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, 12:00 সুরভি উপস্থাপনায় চয়নিকা দত্ত, 12:20 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, 1:10 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, 2:30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী গৌরী রায়চৌধুরী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী মহুয়া চক্রবর্তী, 5:20 মিনিটে উর্বশী উপস্থাপনায় প্রীতি মুরারকা, 6:10 মিনিটে পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনায় দীপা চন্দ, 6:30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীত, 7:10 মিনিটে কীর্তন শিল্পী অনসুয়া চট্টোপাধ্যায়, 7:30 মিনিটে দর্পণ উপস্থাপনায় প্রীতি মুরারকা, 8:00 ছায়াছবির গান, 8:15 মিনিটে কাহে কাসা উপস্থাপনায় সৈয়দ আয়াজ আহমেদ, 10:30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপা চন্দ, 11:10 মিনিটে হিন্দি ছায়াছবির গান। শুনলেন 29 আগস্ট 2026 শনিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে প্রচারিত আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:09 হয়ে 41 সেকেন্ড। জয় হিন্দ।